কয়েকগুলো কিছু দেখবো সেটু তুই কিনেছিস নিয়ে গেলে না অনেক এবার কেন তুই নিবাস সুকুমুর বা কিছু কষ্ট নেই নেই এই নিয়ে আনি চেয়ে দিও না আগে ইভেন্টে লিম্বা ফেসবুকে সিরুয়া কিছু এই যে মেসে না